0: Chicago, no jigo na tishna dan ne ri mdo na si gimpi na mtsun ka ni pe bang dan na chom da la ga
1: mi ji san nan shin la tai je la a miu sha ni kun tum khu lung ai zon mi khrom kun noi mu zum lam lu mo nan tha rao jom shi gun
2: de ni ni si gimpi na ga do mi shin la
3: tung khong mom tu si jin pin king le khong ai shim li ning sta ch kun thoi kum za ya shin ni na kin jo a myo mo pung li chong tha ka sh ka ai shlai dun ch pro ta tai a myo sha mo pung li glo ga na lam tha lo a myo sha gan bu ni ko a cha ga ma khrai the kin dai ra nga ai pung li lo mo lo ko shan the sa glo yang lo a myo sha shwa am sha ni gro kham la loi ai nga ai a cha ga tian tha shan the sa yang a chu gro mo lu ai yako nlo amyusha gambu phango lo wasai rejim khangphon thunga ai mum salam je na gambu go lo laksan phachi che ai gambu go shau rai ka chenkenra chasukan lam the sukchundut ai kinra khan mu thamna chamgun lu ai gambu shon na achamdang khumjup rai mshalangra chang teshlai kam tam rem sa ni krenga ai kinyin dina renga yang ron lai gja ai the phachi kong ai mshalta ai msa go khan na shapan shalat ตะลางไง มุนี อาจาวะกโลครัดวาราไอ มงสาผัจจิปิน ลิกุยคำกุนเร ทับกะจาไอ นโลอามิวชากัมบุญีเผ่โก กุยกุยลังราไอ อัจฉะไกไวออนลุคคมคัน ไพรตวนนา ชันเทเผ่ ตูมตุงไตชงุน ลิกปากุนชงุนไอทะไลนา ชันเทเผ่ มงตันกะอังชาเต กิงโจเท มงตันรุงตัมเตมง ลิชากุนชงุนราไอ มงตันชรากะอังคันนา นโลอามิวชานิงาชนุงาไอ ชรังกอคันมง Amyusha Sham Yankana, Amyusha Gambuni Pe, my petat ay. Mugami de go, Guankan Lam Tagroom. Mugami de go, Shiman Shiang Lalunga ay. Kinjo te, Mungtan Rundap Kango, Lo Amyusha Gambuni Pe, the Tat Langra ay. Kumpon Eku Yom Singdon na, Lingai te Lingai, Pung te Pung, Krangman Taptuk ay, Kampung Mishash Latun na. Mishara Angishleshe by Dam Kinje Lamgo, Megalo say, Natun ay.
4: 云南先生会什么来空是不达正破嘎哭木宽木为是不应该该云南先生会什么来空是不达正破嘎哭木宽木为是不应该该双南诶斯拉玛子空土宽内不闹木哭木爱木宽双中在有嘎